0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?

0: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
1: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাই চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস
2: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিলা রাইট তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে
0: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
1: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাই চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস
3: শিল্পী সোমাশ্রী রথ রাগ উপরে আধারিত পরবর্তী গীত গাইছেন দেবদাস ছোটরায়ঙ্କ ରଚନାରୁ।

শ্রোতা বন্ধু, বরষক বার মাস তের পর্ব ভিতরে আমার সংস্কৃতি আমার পরম্পরার আমি অনেক পর্বপর্বাণী তথা জানিযাত্রা পালন করে থাও। যাহার পালন করা পছরে রয়েছে অনেক পৌরাণিক মত, লোককথা, পুঁজি বিজ্ঞানসম্মত। সেমিতি যাত্রা মহাপ্রভু শ্রীজগন্নাথঙ্কর বিশ্বপ্রসিদ্ধ রথযাত্রা, যাত্রারে তিন রথ পুরী বড়দাণ্ডে গড়ি রত্ন সিংহাসন ছাড়ি দিওমানে রথরে বসি মাউসী মা ঘর পুঁ কিছুদিন সেঠারে রহি বাহুড়া যাত্রা করে বড় দেউলর সেই রত্ন সিংহাসনরে বিজে করে থাকে।

শ্রোতা বন্ধু, ঈশ্বরঙ্ সৃষ্টিরে জগতরে অনেক কথা রহিথিলে মধ্যে আমি মানুষ ঈশ্বরঙ্কর সন্তান। এ দুনিয়া পাই আমা জীবন সেতিকি অমূল্য, যো জীবন দিনে দুনিয়াকু আসি পুনি চালে যিবা ভিতরে সে দুনিয়া পাই এমিতি কিছি কার্য করি যাই থায়, পরবর্তী সময়রে এ দুনিয়া তাকু মনে পকায়ে সেতিকি ঝুরে। কিন্তু আজি অনেক ব্যক্তি অছন্তি যাহাঙ্কু এ দুনিয়া কেবে বি মনে পকায়ে না। এমিতি কথারে শ্রোতা বন্ধু আপনার মন কোন কুচি? মহাপ্রভুঙ্কর বিশ্ব প্রসিদ্ধ রথযাত্রার কথা কহিলা বেলে আমি আম মানুষ মানকর জীবনের কথা কাহিকি কহুচে। প্রকৃতরে আম জীবনে বি গোটে সাধনা, গোটে লম্বা রাস্তা, গোটে যাত্রা, যো যাত্রারে আমাকে সেতিকি বাস্তবতার সহিত অভিনয় করিবাকু পড়ি থায়। আম সংস্কৃতি আম পরম্পরারু আমি অনেক শিক্ষা পাই থাও এবং আগকু বড়ি থাও। নিজের জীবন দর্শনকু সেতিকি বুঝিবা ভিতরে আমাকে বুঝি নেওয়া পড়ব মহাপ্রভুঙ্কর বিশ্বপ্রসিদ্ধ রথযাত্রার। মহাপ্রভু নিজে রথকু আসন্তি, রথ পরে থাই পুরী বড়দাণ্ডরে হাজার হাজার লক্ষ লক্ষ জনতাঙ্কু দর্শন দিয়ন্তি পতিত জনকু উদ্ধার করিবা পাই। তেণু শ্রোতা বন্ধু, ভক্ত এঠি কেবে মাগে পুনি মহাপ্রভুঙ্কু, কেবে ন মাগিবা ভিতরে নিজের সমর্পিত ভাবনারে কেবে গাউ থায়, কেবে কহু থায়।

0: মত্তকীকে নাসির জং বাহাদুর সঞ্জং।
1: এ অসময়ে নায়েব নাজিম তকি খাঁ রিছিয়ার মঞ্জিল কো আসছন্তি। গত কেতে দিন ধরি খোর্ধা রাজা রামচন্দ্র দেবঙ্ক প্রতি তাঙ্কর ক্রোধ আর তাঙ্কু বন্দি করি খোর্ধাকু খাস করিবা বিষয়ে যাহা সব শুনা যাচ্ছি তা তেবে কোন সত্য? পধারি এ জাহাঁপনা, রিজিয়ার বড় ভাগ্য যে তাকু আপন স্মরণ করিছন্তি, ঠিয়া হয়ে রহিলে কাহিঁকি? বসন্তু।
2: ঠিক পর বাখের হবাক বসিল, সবু জমিদার ও সামন্ত রাজা মানে আসিলে, অথচ হাফিজ ভাই আসিলে না। এপরিকি চিকা করল পেশকে 3 লক্ষ টঙ্কা সোলরি ঘাটি রাহাজানিরে বাট মারণ হয়ে গেল। হাফিজ ভাইকে আগর হুশিয়ার করে দিয়া যাইছিলে বি সে দিগরে সে নিখা দেলে না। খোর্ধা মূলক ভিতরে পীর মুহাজিদ কাজী খাঁ ও অন্য মুসলমান মানে হাণ খাইলে, সেই পথকু হাফিজ ভাইয়া নজর কলে না। মোর রিজিয়া বহে যেটি একা একা রয়েছে তাকে বি টিকে দেখা করিবা আসু নাই। বাস বয়েন, বাস কান্দ না বয়েন, চলুছে। এতে বড় ঈদ পরপরি হাফিজ ভাইয়া ন আসিবার তো মনরে কেতে দুঃখ হেউছে।
1: ছোড়ি ভাইজান, মোর নসিব তো সেয়া।

0: অজানা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা
2: 1970
0: कस्टमर केयर तरफ फोन आसीथिला कहुथिले तमरो 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइजिबो। ए लिंक परथि एपीके डाउनलोड करिनियंतु।
3: ठीक लागुनी, स्कैम भी हेइ पारे।
4: एत

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: আপনার কার্যক্রম শুনে আকাশবাণী কটক কেন্দ্রর লোকগীত ক্রমে প্রচার করছু পালা, পরিবেশন করছেন বলেশ্বর নহতা এবং সাথী।

0: ଦର୍ଶନ ବେଲାବଳି ଠାରୁ ବିଦା ନେଇ ଚାଲିଯିବା ପାଇଁ କହିଦେଲେ କହିଲେ ହେ ବେଲାବଳି ଏ ପୁଅଟିଏ ହେଲେ ତାର ମୁଖକୁ ଚାହିଁ ତୁ କାଳ କାଟିବୁ ଏ ଭାଇମାନେ ମୋତେ ମନରେ କରିଥିବାରୁ ମୁଁ ଆଉ ରହିପାରିବିନି ମୁଁ ଯାଉଛି ଆଜ୍ଞା ନବଜାତ ଶିଶୁଟିଏ ଆଜି ବେଲାବଳିର ହେଇଛି ଭୀମସେନ ଚାଲି ଯାଇଛନ୍ତି ନବଜାତ ପୁତ୍ରଟିର ପିତାମାତାଙ୍କର ନାମର ମୂଳ ଅକ୍ଷରକୁ ଭିତ୍ତି କରି ନାମ ଦିଆଯାଇଛି ବେଲାଳ ସେନ
1: ଶୁଣୁଥିଲେ ପାଲା ପରିବେଷଣ କରୁଥିଲେ ବୈଲୋଚନ ହୋତା ଏବଂ ସାଥୀ
2: ଆଚ୍ଛା ଦାସବାବୁ ଆପଣଙ୍କ ଘରଟା 1970ରେ ତିଆରି ହେଇଥିଲା ରାଇଟ୍ ହେଲେ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ଏତେ ଷ୍ଟ୍ରଙ୍ଗ କେମିତି ଅଛି
3: ଆରେ ଏଇଟା ଏକଦମ ସିମ୍ପଲ ଏବଂ ସେଇଥିପାଇଁ ମୁଁ ସେତେବେଳେ ମୋର ବିଶ୍ୱାସ ରଖିଥିଲି ଏବଂ ଆଜି ମଧ୍ୟ ଚେଟିନାଡ ସିମେଣ୍ଟ ଉପରେ
4: ଶକ୍ତି ଯାହା ବର୍ଷ ବର୍ଷ ନୁହେଁ ବରଂ ପିଢ଼ି ପାଇ ରହିଥାଏ ଚେଟିନାଡ ସିମେଣ୍ଟ ସୁପର ଗ୍ରେଡ୍ ସିମେଣ୍ଟ 64 ବର୍ଷର ଦୃଢ଼ ମୂଳ ଦୁଆ ଚେଟିନାଡ ସିମେଣ୍ଟ ଦ ପରଫେକ୍ଟ କଂକ୍ରିଟ ଚଏସ୍
1: শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুণুছেন আকাশবাণী কটক কেন্দ্রর কার্যক্রম আম কেন্দ্রর প্রচারিত হচ্ছে 308.6 মিটার তথা 972 কিলোহর্জ যোগে তবে আরম্ভ করা আপনার প্রিয় এবং মোর প্রিয় কার্যক্রম মঞ্জুল মধ্যাহ্ন এ ভিতরে অনেকগুড়ি এসএমএস আসি আমার পাখে পঞ্চি সারিছে আেরি করা আরম্ভ করা এসএমএস কার্যক্রম মঞ্জুল মধ্যাহ্ন এইটি কই রাখবি শ্রোতাবন্ধু দিন 12টার দিন গোটায় ভিতরে গোটিয়ে ঘণ্টা সময়ের অবধি ভিতরে যেতিকিটি এসএমএস মো দ্বারা সম্ভব হয়ে পড়ব নিশ্চিত ভাবে আজ কার্যক্রমের স্থান দেবি সে যার যদি এসএমএস রহিগলা মনউণা করবে না তবে আরম্ভ করা প্রথম এসএমএস টি আসিছি ବରହମପୁର ବୁଗୁଡ଼ା ଗଞ୍ଜାମରୁ ଲେଖିଛନ୍ତି ନାରାୟଣ ପ୍ରଧାନ ଆପଣ ଶୁଣିବାକୁ ଚାହିଁଛନ୍ତି ଦର୍ଦ୍ଦ କଥାଚିତ୍ରର ଗୋଟିଏ ସୁନ୍ଦର ଗୀତଟିକୁ ଗାଇଛନ୍ତି ଲତା ମଙ୍ଗେସ୍କର

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: বন্ধু আপনমানে শুনুচন্তি আপনমানকর প্রিয় কার্যক্রম চিরহরি। আপনমানক এসএমএসকু অপেক্ষা করে শ্রী জগন্নাথ মহাপ্রভু প্রভু বলভদ্র দেবী সুভদ্রাঙ্ক উদ্দেশ্যে আপনমানকু শুনে দউছি ভক্তি অর্ঘ্য।

তুম হাতে গড়া মাটি কণ্ঢেই মো তুম হাতে ভাগ্য মোর তুমে অছ বলে আহে চিন্তামণি চিন্তা মো হয়েছি দূর।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক রাজাধিরাজ যোগীরাজ পরম ব্রহ্ম সচিদানন্দ সদ্গুরু শ্রী জগন্নাথায় নমঃ, শ্রী জগন্নাথায় নমঃ।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তিয়ারি হইলা, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: কার্যক্রমের পরবর্তী কণ্ঠশিল্পী এস জানকী, কণ্ঠরে তাঙ্কর শ্রী জগন্নাথ কথাচিত্র গীত।

এই চিঠিটিকে লিখেছেন সূর্যমণিনাথ, চন্দ্রমণিনাথ, প্রভাতনাথ, জয়ন্তীনাথ, রোজি চুনু এবং জুলু হাতিবাড়ি সুকিন্দা যাজপুর। কথাচিত্র আপনার জিত কণ্ঠে সাজাইছেন কুমার সানু এবং অলকা আগ্নিক। পৌঁছে দেছি অনুরোধর গীত, শুনন্তু।

পরবর্তী কথা চিত্র সলামি গীতটি অনুরোধ করেছেন লতাহরণ কাকটপুর পুরীর কবিরাজ বরেডা স্টালিনা প্রিয়দর্শিনী সূর্যকুমার এবং বাবুনি শুনে দিচ্ছি কুমার সানু এবং আশা ভোসলে কণ্ঠে আপন মান পছন্দর গীত।

এই চিঠিরে আপনার হলে নির্মলা বেহেরা, সন্তোষ বেহেরা, সমীক্ষা সদীক্ষা, শিবাশিষ, বিজয়লক্ষ্মী, বৈজয়ন্তী দিদি, লাবণ্য দিদি, স্বর্ণপা, সন্ধ্যাপা এবং নাতুণী আদ্যাশা আনন্দিতা কুঞ্জকোটির কন্তল আঠগড়ু। পসন্দর কণ্ঠশিল্পী আপনার মহম্মদ অজিজ এবং লতা মঙ্গেশকর কণ্ঠে তাঁর সিন্দুর কথাচিত্র গীত।

শ্রোতাবন্ধু, বরষক বার মাস তের পর্ব ভিতরে আমস্কৃতি আমপরম্পরার আমি অনেক পর্বপর্বাণী তথা জানিযাত্রা পাাল করে থাও। যার পাাল করা পছরে রয়েছে অনেক পৌরাণিক মত, লোককথা, পুঁজি বিজ্ঞানসম্মত। সেমিতি যাত্রা মহাপ্রভু শ্রীজগন্নাথঙ্কর বিশ্বপ্রসিদ্ধ রথযাত্রা, যাত্রার তিন রথ পুরী বড়দাণ্ডে গড়ি থাকে। রত্ন সিংহাসন ছাড়ি দিওমানে রথরে বসি মাউসী মা ঘর পুঁ কিছুদিন সেঠারে রহি বাহুড়া যাত্রা।

0: আল্লাহ মোহাম্মদ তকি খান নাসির জং খান বাহাদুর আসান জং
1: আদাব জাপনা আদাব জাপনা
2: তশরিফ রাখিয়ে তশরিফ রাখি খোর্ধার রাজা রামচন্দ্র দেব এড়ে সহজরে আমার কয়েদি হইযিব আমি কোন ভাবিছিল
3: আল্লাহক মর্জি জাপনা অভি খোর্ধা মুল্লককে খাস করিবাকু হবো
2: নাই নাই নাই নাই আমি কিন্তু অলগা ভাবিছি খোর্ধারে মুসলমানর হুকুমতি চলিব
1: জরুর জরুর
2: আমারা বহিন সহচা দিদি জিয়া খোর্ধার রাজা রামচন্দ্রকে ভুলি যাইছি ঠিক করিছি রিজিয়া বহেন রামচন্দ্র ওরফ হাফিজ খাদরকু সে নিকা হব বন্দা কই হ্যায়
0: আদাব জাহাপনা
2: যাও খোর্ধাকে বাদশাহ কো লে আও
0: জো হুকুম খোদা বন
2: ওর শোনো শরাব পেশ করো
0: জি হজুর
2: আইয়ে আইয়ে আইয়ে আমার বিরাদর খোর্ধার রাজা আইয়ে তশরিফ রাখিয়ে
4: রামচন্দ্র দেব এঠারে জনে কয়েদি নায়েব নাজিম কো বিরাদর হবার তার সে সৌভাগ্য কোঠি হব
2: হেব হেব সৌভাগ্য হেব খোর্ধার বাদশাহকু এবে কয়েদি করিবাকু কাহার হিম্মত আছে খোদার দুনিয়ারে নসিবর গর্দিশ লাগি রহিছে অভি তকত কালি তক্ত মুর্শিদাবাদর নবাব সুজা খানক বেটি আমারা বহিন রিজিয়াকু আপন নিকা হেবে আমার বিরাদর বনি জিবে
4: নায়েব নাজিম
2: আপন খালি করে নবাব সুজা খাঁ আজি বঙ্গ বিহার ওড়িশা সুবার মালিক তাঁকর নেক নজর খোর্ধা ও পুরী আজি জাহের রয়েছে খোর্ধা ও কটক ভিতরে বহু জং লাগে দুই পটে কেতে খুন খারাপি হয়েছে সেথিরে খোর্ধার নোকসান বেশি আজি আমার ইচ্ছা সে জং ও খুন খারাপি বন্ধ হেউ খোর্ধা কটক ও মুর্শিদাবাদ রে বিরাদরি আসু ওড়িশা মূলক রে অমন জারি হেউ
4: মু হিন্দু আপন মানে মুসলমান ধর্মর ভিন্নতা মধ্যে এ বিবাহ সম্ভব নুহে
2: আপন মুসলমান বনি জিবে রামচন্দ্র দেবরু আপন হাফিজ কাদর
4: হাফিজ কাদর
2: হাফিজ কাদর হই আপন কলমা পড়িবে বহিন রিজিয়া আপনকু সাথী হই জীব
4: কিন্তু
2: আপন ভাবি দেখন্তু আমি জলদি জলদি এ সাথী কাম সারি দবা।

0: কী খা নাসির জং বাহাদুর আসন জং।
1: এই অসময়ে নায়েব নাজিম তকি খাঁ রিঝিয়ার মঞ্জিলকু আসছন্তি। গত কেতেদিন ধরি খোর্ধা রাজা রামচন্দ্র দেবঙ্ক প্রতি তাঙ্কর ক্রোধ আও তাঙ্কু বন্দী করি খোর্ধাকু খাস করিবা বিষয়ে যাহা সব শুনা যাচ্ছি তা তেবে কোন সত্য? পধারিয়ে জাহাঁপনা, রিঝিয়ার বড় ভাগ্য যে তাকু আপন স্মরণ করিছন্তি। ঠিয়া হয়ে রহিলে কাহিঁকি? বসন্তু।
2: ঈদ পরব আখের হওয়া বসিল, সবু জমিদার ও সামন্ত রাজা মানে আসিলে, অথচ হাফিজ ভাই আসিলে না। এপরি কি চিকা করল পেশকে 3 লক্ষ টঙ্কা সোলরি ঘাটি রাহাজানি বাট মরণ হয়ে গেল। হাফিজ ভাই কু আগর হুশিয়ার করে দিয়া যাইছিলি বি সে দিগরে সে নিকা দেলে না। খোর্ধা মূলক ভিতরে পীর মুহাজিদ কাজী খাঁ ও অন্য মুসলমান মানে হাণ খাইলে, সেই পথকু হাফিজ ভয়া নজর কলে নাই। মোর রিজিয়া বহির একা একা রয়েছে, তাকু বি টিকে দেখা করিবা কু আসু নাই। বাস বাস বয়েন, বাস কান্দ না বয়েন, চলুছে। এতে বড় হিত পরপরি হাফিজ ভয়া ন আসিবারু তো মনরে কেতে দুঃখ হেউছে।
1: ছোড়িয়ে ভাইজান, মোর নসিব তো সেয়া, আপন দিন দুনিয়ার মালিক ওড়িশা সুজার নায়েব নাজিম খোর্ধা রাজা আপনক খিদমতরে হাজির হেলে নাই, ই কম কথা নহে, আপন ফৌজ পঠাই তাঙ্কু ধরি আনু নাহান্তি।
2: নাই নাই সাহাজাদি, তু সেমতি কহ নাহি, হাফিজ ভাইয়া আমার বিরাদর, ঈদ ফলি পরবরে তাকো ফৌজ পঠাই ধরি আনিবা কথা কোন ঠিক হব? বরং তু চিঠি লেখ, ঈদ পর্ব আখর হওয়া বসিলা, চিঠি পাইবা সঙ্গে সঙ্গে সে যেপরি কটক চালিয়েছেন।
1: যোগ কুম্ভাইজান,

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: আপনার কার্যক্রম শুনেছেন আকাশবাণী কটক কেন্দ্রর লোকগীত ক্রমে প্রচার করছু পালা পরিবেশন করেছেন বলেশ্বর হোতা এবং সাথী।